বলি দেবি ও তুলি মেলি না কই বলি করে মোরে মন্দির মায়াবাদী মোহাই মোর।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করেছো আজি পুয়া। আজি দেওবার 1433 ভাস্করাব্দর, জেঠ মাহর আজি 23 দিন, 2026 খ্রিস্টাব্দর জুন মাহর আজি 7 তারিখ। পঞ্জিকার পর পাওয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর সপ্তমী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:35:22 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:07:42।

0: গ্রহণ করে।
1: ইয়ার মূল উদ্দেশ্য হল খাদ্য সুরক্ষার দিকর সমূহের বিষয়ে জনসাধারণক বিস্তৃতভাবে অবগত করা। সেই সময় বিভিন্ন দেশের মাজর খাদ্য সম্পর্কীয় বিভিন্ন সমাধান করবর সৃষ্টি হওয়া অনুষ্ঠানটিয়ে হল কডেক্স। কডেক্সর সাধারণ সম্পাদকে সেই সময় কৈছিলে, বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে আমাক এক মুহূর্তর আমি গ্রহণ করা কিবা এটার বিষয়ে চিন্তা করার এক নিশ্চিতি প্রদান করব। প্রতি বছরে খাদ্য সুরক্ষা দিবসের একটা বাণী প্রচার করা হয়। এই বছর খাদ্য সুরক্ষা দিবসের বাণী হয়েছে দায়িত্বর সমাধানলৈকে সকলোতে নিরাপদ খাদ্য। ইংরাজিত কোৱা হৈছে ফ্রম বার্ডেন টু সলিউশন, সেফ ফুড এভরিহয়ার। রাষ্ট্রসংঘই ইয়ার প্রস্তাবত কয় যে সুরক্ষিত খাদ্যর অবিহনে খাদ্য সুরক্ষা হব নোৱাৰে। খাদ্য যোগানের শৃঙ্খল অধিক জটিল হয়ে পড়া পৃথিবীত খাদ্য সুরক্ষার যিকোনো বিরূপ পরিঘটনায় জনস্বাস্থ্য, বাণিজ্য আর অর্থনীতির উপর বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব পেলাব পারে। রাষ্ট্রসংঘর প্রস্তাবত এটিও উল্লেখ করা হয়েছে যে সঠিক খাদ্য সুরক্ষায় বাণিজ্য, নিয়োগ, দরিদ্রতা দূর করাত ইতিবাচক অরিহণা যোগাব পারে। খাদ্যজনিত রোগ সমগ্র বিশ্বতে এক ডাঙর চিন্তার বিষয় হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসমূহর মতে দূষিত খাদ্যই 200টা ভিন্ন রোগের সৃষ্টি করব পারে, যার ফলত প্রতি বছরে লাখ লাখ লোক আক্রান্ত হয়। এই রোগবর কেবল জনস্বাস্থ্যতে নহয়, ই জীবিকা, শিক্ষা আর রাষ্ট্রীয় অর্থনীতিটো প্রভাব পেলায়। সমগ্র বিশ্বতে খাদ্যজনিত রোগে সকল বয়সের মানুষের লগতে বিশেষভাবে 5 বছরের তলর শিশু আর বিশ্বর কম আয়ের অঞ্চলত বাস করা ব্যক্তিসকলক অধিকভাবে প্রভাবিত করা পরিলক্ষিত হয়। গতিকে সকলো স্তরতে সজাগতা বৃদ্ধি আর বৈজ্ঞানিক নীতির ভিত্তিত বিশ্ব খাদ্য সুরক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন। এই ক্ষেত্রত বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তির দফা সমূহ প্রণিধানযোগ্য। এক সমীক্ষাত প্রকাশ যে প্রতি বছরে 600 নিযুত মানুষ খাদ্যজনিত রোগের প্রভাবত পড়ে। পৃথিবীর প্রতি 10 জনের ভিতর এজন মানুষ কম আয়ের অঞ্চল সমূহ দূষিত খাদ্য গ্রহণ করার ফলত অসুস্থ হয়ে পড়ে। প্রতি বছরে 42,000 লোক খাদ্যজনিত রোগের ফলত মৃত্যুমুখত পড়ে। ডায়েরিয়া রোগ ইয়ার অন্যতম। এই রোগত প্রায় 550 নিযুত মানুষ প্রতি বছরে অসুস্থ হয় আর তারে 230,000 মানুষ মৃত্যুর খাবতি লয় বলে আন এক সমীক্ষাত প্রকাশ। সুরক্ষিত খাদ্য, পুষ্টি আর খাদ্য সুরক্ষার মাজত এক অভিন্ন সম্পর্ক। খাদ্যজনিত রোগে স্বাস্থ্যর সেবা প্রণালীসমূহ বিঘ্নিত করে তোলার উপরিও আর্থসামাজিক দিকতো বাধা দিয়ে। খাদ্য সুরক্ষিত করে রাখবর দায়িত্ব লোবলে আমি সকলে একগোট হয়ে আগবাড়ব। সমূহীয়া খাদ্য সুরক্ষার অভিযানত যোগদান করে ভারতবর্ষর জনসাধারণক স্বাস্থ্য সুরক্ষিত করে রাখব।
2: আমার সত্যি সে আছিল খাদ্য সুরক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত অভিহিত বিষয়া সমীরণ বড়া। আজি অসমৰ বিশিষ্ট লেখক, সংস্কৃত ভাষা পণ্ডিত তথা শিক্ষাবিদ কৃষ্ণকান্ত সন্দিকৈৰ স্মৃতি দিবস। সংস্কৃত আৰু ভাষাতত্বৰ ক্ষেত্ৰত তেখেতে বিৰল পাণ্ডিত্যৰ পৰিচয় দিছিল। শ্ৰীহৰ্ষৰ নৈষধ চৰিত, সোমদেৱৰ যশস্তিলক আদি গ্ৰন্থৰ অনুবাদৰ জৰিয়তে তেখেতে ৰাষ্ট্ৰীয় আন্তঃৰাষ্ট্ৰীয় স্তৰত চিনাকি লাভ কৰিছিল। 9 বছৰ ধৰি গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ উপাচাৰ্যৰ ভূমিকা পালন কৰা কৃষ্ণকান্ত সন্দিকৈ মাত্ৰ 39 বছৰ বয়সত 1937 চনৰ অসম সাহিত্য সভাৰ গুৱাহাটী অধিৱেশনৰ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিল। তেখেতে নিজেই জগন্নাথ বৰুৱা মহাবিদ্যালয় স্থাপন করে 1930 চনত সেই মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাপক অধ্যক্ষ হিসাবে দায়িত্বভার গ্রহণ করে কর্মজীবনের পাতনি মেলে। ভারত সরকারে তেখেতক 1955 চনত পদ্মশ্রী আর 1967 চনত পদ্মভূষণ সন্মানেরে বিভূষিত করে। তেখেতে রচনা করা কেখনমান গ্রন্থ সংকলন আর প্রবন্ধ সংকলন হয়েছে সেতুবন্ধ, কৃষ্ণকান্ত সন্দিকৈ রচনা সম্ভার, প্রাচীন বেবিলনের বেদ, ভারতীয় চিন্তা, গ্রিক ভাষা, গ্রিক নাটকর গান, রুশ অভিনয়, জার্মানির জ্ঞান সাধনা, অমর প্রকাশ, আত্মবিচার ইত্যাদি। আজ গীতিকবি পার্বতী প্রসাদ বড়ার স্মৃতি দিবস। পার্বতী প্রসাদ বড়া আছিল অসম সাহিত্য আর সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। 1940 চনত পার্বতী প্রসাদ বড়াই রূপহী নির্মাণ করে উলিয়াইছিল। রূপহী আছিল চতুর্থখন অসমীয়া ছবি। কেবল ছবি নির্মাণেই নহয়, তেখেতে ছবিত অভিনয়ও করেছিল। তেখেতে 1961 চনত গোয়ালপাড়াত বহা অসম সাহিত্য সভার সংগীত সম্মিলনের সভাপতির পদ অলঙ্কৃত করেছিল। পার্বতী প্রসাদ বড়ুয়াই কলিকতার স্কটিশ চার্চ কলেজের পর কলিকতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী হিসাবে দর্শন বিভাগত স্নাতক ডিগ্রি লাভ করেছিল। কলিকতা থাকার সময়ত তেখেতে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাসমূহর ভিত্তিত আধারিত নাটক, নৃত্যনাটিকা আর অন্যান্য সংগীত অনুষ্ঠান উপভোগ করেছিল। এই অভিজ্ঞতা পিছলৈ সংগীত রচনাত তেখেতর সৃষ্টিশীলতাক আরও অধিক উন্নত

0: কোর্টখনে শিশু সুরক্ষা সম্পর্কীয় নীতির প্রসঙ্গত প্রতিবেদন দাখিল করবলৈ গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে রাজ্য সরকারক নির্দেশ দিয়ার এটা বাতরিক প্রধান বাতরির স্থান দিছে। পরবর্তী বাতরির বাবে উভতি যাওয়া আহক উৎপল কুমার দাসর ওসরলৈ।
1: ধন্যবাদ অরুণিমা। বিশ্বনাথ নিয়োগ বিনিময় কেন্দ্রের উদ্যোগত বাঘমারী মধ্য ইংরাজী বালিকা বিদ্যালয়ত কালি বিশ্বনাথর সুখী একক অবস্থান কেন্দ্রের সঙ্গে জড়িত নির্যাতিত মহিলাসকলের দক্ষতা বিকাশ আর জীবিকা অর্জনের উপায় সন্দর্ভত এখন সজাগতা সভা অনুষ্ঠিত হয়। সভাত জেলাখনের অতিরিক্ত আরক্ষী অধীক্ষক দীপ্তি মালির জেলা নিয়োগ বিনিময় কেন্দ্রের সহকারী বিষয় আকাঙ্ক্ষা হাজরিকা, জেলা উদ্যোগ আর বাণিজ্য কেন্দ্রের সহকারী প্রবন্ধক অপূর্ব ভূঁয়ার ভালসংখ্যক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকে। ওদালগুড়ি জেলার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট সমাজকর্মী নরেশ্বর ডেকার আজি পুয়তি নিশা দেহাবসান ঘটে। মৃত্যুর সময় তেওঁর বয়স আছিল 93 বছর। ওদালগুড়ি শ্রীমন্ত শঙ্করদেব সংঘর প্রাক্তন সভাপতি, বিষ্ণুরাভা কৃষ্টি সংঘর প্রাক্তন সভাপতি, ওদালগুড়ি শতদল সাহিত্য সভার প্রাক্তন সভাপতিকে ধরে বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ডেকার বিয়োগত বহু ব্যক্তি আর সংগঠনে শোক প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত মন্ত্রীসভার সদস্যসকলের লোকভবনত রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যক সাক্ষাৎ। প্রধানমন্ত্রী আবাস যোজনার তৃতীয় সংস্করণের অধীনত 16,800 গৃহর অনুমোদন লাভ। দেশের 5 শীর্ষ রাজ্যের অন্যতম হিসাবে গড়ি তোলা সন্দর্ভত 100 জ্যেষ্ঠ বিষয়ার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। আর নিউ চণ্ডীগড়ত চলি থাকা ভারত আর আফগানিস্তানের মাজ টেস্ট ম্যাচত ভারতে কালি সংগ্রহ করা 368 রানের আজি পুনের খেল। আমার পূরাঞ্চলিক বাতর ইমানতে শেষ হল। পরবর্তী মুখ্য বাতর দিনের 11 বজাত শুনে পাব। নমস্কার।
2: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
3: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
4: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।

0: ডাক্তারবাবু, ডাক্তারবাবু সোয়াল ঠিক জেনে থেন, বসাও ডাক্তারবাবু, বসাও জেনে থেন।
1: বাসিব বাসিব সিরাজউদ্দিন, বেজিটুয়ে কাম করছে, অলপ পিছতে চেতন পাব।
0: বাসিব বাসিব ডাক্তার, এনে হেন দীপলিপ কন্যা দি আয়ু দেখি।
1: এটা কথা সিরাজ, সোয়ালিটির গর্ভ সন্তান।
0: সন্তান? হিয়াল্লা, কিহর দুঃখত, কিহর দুঃখত সোয়ালিটির।
1: বারো মই এতিয়া যাওঁ, এঘণ্টামান পিছত আকৌ আহিম, ডিস্পেন্সারিখন খুলি থৈ আহোঁ, বুঝছা? তোমালোকে এই ভৰিকেইটা শিকি থাকা আৰু সংগে আহিলে এই পালি দৰৱ খুৱাই দিব।
0: বাৰু ভাল ভাল ভাল ডাক্তৰ। হেৰো হেৰো ইছমাইল, এই ইছমাইল বৌতি এটা কহে, এই গাখীৰ পিয়াল বেকাই লৈ আহিবলৈ ক, ছোৱালীয়ে চকু মেলিছে। হেৰো বেগান বেগান বেগান লিয়া লিয়া, ছোৱালীয়ে চকু মেলিছে, ছোৱালীয়ে চকু মেলিছে। চাওঁ চাওঁ, একো ভয় নাই নহয় তোমাৰ, একো ভয় নাই, একো ভয় নাই, আমি তোমাৰ এই অতি আপোন মানুহ। চাওঁ চাওঁ চাওঁ আয়ো, এইখন গাখীৰ, এইখন গাখীৰ খোৱাচোন। চাওঁ চাওঁ চাওঁ, মুখখন অকণমান মেলা, লাহে লাহে মেলাচোন। অঁ এইখন এইখন খোৱা আয়ো, এইখন খোৱা। এই ইছমাইল, তই আকৌ ভেবা লাগি পেলাই পাত কি চাই আছ, ভৰি দুখন শিকি নাথাক কিয়, ইউ এটা
2: বৰ নিৰাশ।
0: নিৰাশ্ৰয়, কিন্তু এতিয়াতো তুমি নিৰাশ্ৰয় নহয় নহয় মাজনী, এতিয়া মই আছো, ইছমাইল আছে, ইছমাইলৰ বৌতিয়েক আছে, আৰু বাহিৰততো সেইবিলাক আমাৰ গাঁৱৰ মানুহবিলাক সকলো ৰৈ আছে নহয়, এতিয়া আৰু তুমি এই নিৰাশ্ৰয় নোহোৱা নহয়। আইটি অৰ্থবোৰ মানুহৰ মাজত তুমি কেনেকৈ নিৰাশ্ৰয় হ'বা, তুমি ভাল হৈ উঠাচোন, ভাল হৈ উঠাই, ভাল হৈ উঠা, ভাল হৈ উঠা।

0: ফজরর আজানোর লাগে লাগে পুয়ালই হাবিত্রীর মৃত্যু হল। হাবিত্রীর সামতে আমি নূর নাম সীতা রাখিছ। সীতা তরে আমার সীতা পবিত্র, কারণ হাবিত্রীর দরে হতির গণভত্তায় জন্ম। উকিল বুপা, উকিল বুপা,
1: আজ
0: আপনার তো চকু চকু লড়ে উপচি পড়িছে, নেকানি কেনেকে পারিব উকিল বুপা, নেকানি কেনেকে পারিব, আমি যেন পারবো উকিল বুপা, আমিও নোয়ারো। হাবিত্রী আমার হিয়ার কি মানখিনি অধিকার করেছিল, তাক কই মই ওর পেলাব নোয়ারো উকিল বুপা। নূরে এতে আমার জীবনের সম্বল, দিনের জ্যোতির দরে তাই মোর আর বুড়ি মাকর জীবন উজ্জ্বল করে রাখিছে উকিল বুপা।
1: হাজরিকা
0: কক উকিল বুপা,
1: হাজরিকা নূরক নূরক মোক দিয়ক হাজরিকা, মই তাইক কলিকতাত রাখি লিখা পড়া শিকাবলৈ চেষ্টা করি।
0: নূরক আপনি আমার প্রায় লই যাব খুঁজছে।
1: নয় নয়, মানে মানে হাজরিকা তাইক গড়ি তোলার দায়িত্ব কিছু মোকো লোবলে দিয়ক, আর সেইখান সৌভাগ্য আপনার ওর আজি মই ভিক্ষা খুঁজছো হাজরিকা।
0: তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক খুদা, মই তাইক তাই ন্যায্য প্রাপ্যর পর বঞ্চিত নকর, দূর নকর। অবশ্য আমার হৃদয় নূরেই পরিপূর্ণ। উকিল উপা নহয় আখরি, খুড়া দেব, খুড়া দেব, খুড়া দেব বুলিয়ে মাতিব লাগে, খুড়া দেব বুলিবা দে, খুড়া দেব। বারো বোপা অকমান বহান দেই, মই ভিতর পাহো।
1: ভাল
2: হেৰা খুড়া দেও।

0: ড্রাইভার গাড়ি চাবি লয়া
1: আপনি কোলে যা কোলে যা আপনি
2: সিটা হতে দিয়া সিটা হতে দিয়া ট্রেন না পাই হিত খোঁজ গাড়ি যাব লই মই হিত থৈ আও ধুমু আইছে
1: রব মই যাম আপনার লগত
2: তুমি তুমি তুমি কোলে যাবা কৰিছো
1: সিটা তো ঘুরাই নে বলে সিটা মোৰ লগত ৰাখি বলে সিটা মই সন্তান কৰি লব বলে
2: কৰিছো কৰিছো কৰিছো তুমি তুমি যাবা আ আ কৰিছো

0: আন্তর্জাতিক সেমিনার এখনত ভারতের একমাত্র প্রতিনিধি হই নিজের চিনাকি দিব পরা প্রচন্ড সাহসী নারীগী হল সরস্বতী ডক্টর নির্মল প্রভা বরদলৈ। সেইদিনা বিদেশী রাষ্ট্রের অজস্র প্রতিনিধি অভিভূত হই দিছিল এক বিরল উপাধি, এক বিরল সন্মান, ডার্লিং ইন্ডিয়া ডক্টর নির্মল প্রভা বরদলৈ। ডক্টর নির্মল প্রভা বরদলৈ আছিল সর্বাধিকবার বিদেশলৈ আমন্ত্রিত একমাত্র অসমীয়া মহিলা।
1: গভীরভাবে দেশক ভাল পোৱা নির্মল প্রভায় ব্রিটিশর শাসনের পৰা ভারত মুক্ত হওয়ার বিজয় উল্লাসত কোটি কোটি ভারতীয় জনতার আনন্দ উন্মাদনা নিজে দেখা পাইছিল।
2: আমার শিবসাগরের প্রতিঘর মানুষে ভারতের কোটি কোটি জনতার দরেই নিজ নিজ ঘরের প্রাঙ্গণত আনন্দধ্বনি করবলে গোট খাইছিল। মনত পড়ে আমার ঘরের চোতালত আমি ঘরে ঘরু আহে রাতে কিজানি 11 মান বজার প্রায় উঠপ ঠপ উলহ মালহকৈ গোট খাইছিল। দেউতার হাতত আছিল ভোরতাল, আমার কারোবার হাতত অংশ, কারোবার হাতত ঘণ্টা, মা বৌতিহতর উরুলি হব লগতে নগরখনের মূল কেন্দ্রত কোরবাত কোনোবাই সংকেত দিছিল নেকি। ঘড়িত ঠিক 12:01 হৈছেহে। ভোরতাল, শঙ্খ, দবা, ঘণ্টা, উরুলির নিদানত আকাশ মুখরিত হল। দিল্লীত ব্রিটিশ ফ্ল্যাগ খহি পড়ে উড়িল ভারতের আত্মস্বরূপ তিরঙ্গ পতাকা। বন্দে মাতরম জয় হিন্দ ধ্বনিরে আকাশ পাতাল ছানি গল। পাঁচদিনা মূরত বগা টুপি মানে গান্ধী কেপ পিঁধি দবা পিটা বরষুণত তিতি তিতি আমার কি উত্তাল শোভাযাত্রা। স্বাধীনতাক এনেকৈ আমি আমার সমগ্র সত্তা উৎসর্গি আদরিছিল। শত সহস্র শহীদর আত্মত্যাগে রচনা করা, বিশ্ববাসীক চমৎকার করা এই স্বাধীনতার, মহাত্মার স্বপ্নর স্বাধীন ভারতর আজি কি দশা! চূড়ান্ত অধপতন আর স্বেচ্ছাচারিতাত ভারতের গৌরবমণ্ডিত ঐতিহ্যর আকাশচুম্বী পতাকা আজি শতচিহ্ন।
0: দেশক গভীরভাবে ভাল পোৱা কবিগৰাকীয়ে পিছত ভারতবর্ষর দরিদ্রতা, শাসন ব্যবস্থা আর জনসাধারণের নিরাশার ছবি দেখি ব্যথিত হয়েছে। রাজ্যিকভাবে বহু সন্মান তথা রাষ্ট্রীয় বঁটাৰেও বিভূষিতা নির্মল প্রভা বরদলৈ এগৰাকী বিদুষী মহীয়সী নারী। সাহিত্য অকাডেমির বঁটার উপরি শিশু সাহিত্যর রাষ্ট্রপতি বঁটা, সাহিত্য অকাডেমির কার্যনির্বাহক সদস্যা, অসম লেখিকা সংস্থার সন্মানীয় প্রবীণা শইকীয়া বঁটা, অসম সংস্কৃত সমাজের সরস্বতী উপাধি, ন্যাশনেল বুক ট্রাস্টর উপদেষ্টা সমিতির সদস্যা, ইস্টার্ন জোন কালচারেল কনফারেন্স কলকাতার গভর্নিং বডির সদস্যা, অসম সরকারের কনকলতা বরুয়া বঁটা, সাহিত্যিক পেনশন, সাহিত্য অকাডেমির মিতদা অথর আদি কত যে সন্মান বঁটা ভাগ্যত মিলিছিল। তেওঁৰ জীবনটোৱে এটা বৈচিত্র্যময় কবিতা, এখন বিশাল বর্ণাঢ্য উপন্যাস, যত দুখ আছে, বেদনা আছে, সংগ্রাম আছে, সাহস আছে। জীবনক অনুপম জীবনলৈ রূপান্তরিত করিব পৰা নির্মল প্রভা যেন নিজেই এটি আশা ভরা সুরিয়া গীত, অজস্র দুখী আর সংগ্রামী নারীর প্রেরণার প্রতীক, জীবন পথর সহযাত্রী। জীবন পথর কাঁইটিয়া পথতে সুগন্ধি ফুল ফুলাব পৰা তেওঁ এক অনন্য তথা মহীয়সী নারী। সৃষ্টিরতা নারী নির্মল প্রভা অহর্নিশে সৃষ্টিত ব্রতী হয়ে থাকিল। মৃত্যুর পাছতো এই সুন্দর পৃথিবীক সৃষ্টির বন্যারে জীপাল করে রাখবলে আছিল তেওঁর হাবিয়াস। কিন্তু জীবন থাকিলে মৃত্যুর সত্যতা মানিব লাগিব। 2004 চনের 1 জুন তারিখে এই সৃষ্টিরতা নারীর জীবন বন্তিগুচি নুমাই গল। বিয়পি থাকিল মাথো তেওঁর সৃষ্টির সুঘ্রাণ কাললৈ, অনন্ত সময়।
3: মই ব্যতিক্রম নহয়, নহয়, মই যে মাথো চিরন্তন নারী, যুগমিয়া রহস্যে ভরা বিচিত্র বর্ণালীর এক সহজ প্রকাশ। মোৰ বাসনাত কোনো নতুনত্ব নাই। আদিতমা নারীর মনের রং আর সুরভিয়ে মনের মজিয়াত মোৰ আল্পনা আঁকে। মোৰ দুঃখ কত,

নেত্রী গৃহলে যাবলে অনুমতি দিয়া, অনুমতি দিয়া, অনুমতি দিয়া, নেত্রী গৃহলে যাবলে অনুমতি দিয়া, অনুমতি দিয়া, অনুমতি দিয়া।

সতি, দেখিলো তোমাতে আজি শক্তির বহুরূপ, দুর্গা কালী তারাদি, তুমি যে অনন্ত দাদি। দিলু অনুমতি যোৱা পিতৃগৃহে, সঙ্গে লৈ চৌষষ্ঠি যোগিনী প্রবেশী বা যজ্ঞস্থলী। যজ্ঞ শেষে নকৰি কাল ক্ষয়, ক্ষন্তেকতে আহিবা উলটি।

হে মহামণি নারদ, আসন গ্রহণ করিয়ে দক্ষরাজ কর কৃতার্থ। যজ্ঞর পূর্ণাহতি লগ্ন প্রায়।

0: অনাদ অবহেলার হই অপমান ক্রোধ রগ নিয়ে মোর দহিল হৃদয়, সেই প্রতিশোধ আজি বিচারিছো লব। ত্রিভুবনর অভিজাত সকলকে করে নিমন্ত্রণ, ভিক্ষারিক করে থল দূরত বিদুর, দাম্ভিক শিবর বৃথা দম্ভ করি সুরমার, দক্ষর যহ কীর্তি করিম প্রসার।
1: হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।

0: রক্ষী সেনাপতি দক্ষ রগরান সেনানীক করিছ আদেশ বাধা দিয়া ভঙুয়া বাহিনী
1: যুদ্ধ যাত্রার নাই প্রয়োজন পিতা
2: কন্যা মোর আই
3: নারায়ণ নারায়ণ হে দক্ষরাজ দেখিলে স্নেহর বন্ধন মাতৃয়ে কন্যাক হিয়া ভরি করে আলিঙ্গন
0: আছে যার আত্মসম্মান বোধ আছে যার লজ্জাভরণ তেও যদি নহে আমন্ত্রণ উৎসবত কেতিয়াও নোয়ারে করিব পদার্পণ
1: পিতা
2: কন্যা মোর যাওয়া যাওয়া ভিতরলে বিশ্রামর আছে প্রয়োজন সুদূর বাট অতিক্রমে আহিছ যে কৈলাসর পৰা যজ্ঞর পূর্ণাহুতির বাবে এতিয়াও আছে বহুক্ষণ বল আহ ভোজনৰো কৰো আয়োজন
1: পিতা মন মোর হৈছে ব্যাকুল জানিবলৈ কি কারণে কন্যা হল অবহেলিতা যজ্ঞত কিয় হলো অনাহুত আমি কি দুঃখ আচরিলো মই কি দুঃখ আচরিলে পিনাক পানিয়ে
2: সেই কথা পিছতো শুনিবি আই দূর কর পথ ক্লান্তি করিলৈ ভোজন শয়ন
1: আই ডাকিনী যোগিনী যতর শিব সহসর সবে অপেক্ষিছে প্রাসাদ দ্বারত প্রহরীয়ে প্রবেশত করে হকাবথা সে সবকো মাতি আনু স্থানে
0: অসম্ভব যজ্ঞভূমি পুণ্যভূমি ভূত প্রেত ডাকিনী যোগিনী কিংবা জতাধারী সর্পধারী বলিয়া ভঙুয়ার নাই তাত স্থান
1: পাহরি না যাবা পিতা স্বামী মোর দেব মহেশ্বর কৈলাসর অধিপতি সৃষ্টি স্থিতি প্রলয়র হেতু
3: হে দক্ষরাজ কিবা কারণত কিবা এক অসতর্ক ভাঙর জালত কৈলাসপতিয়ে দক্ষরাজক নাজাছিলে হয়তোবা নাজাছিলে প্রাপ্য সন্মান সেই বুলি
0: সেইদিনা ব্যাঘ্রসাল পরিহিত অর্ধনগ্ন বলিয়া শিবই পাহরিলে দক্ষরাজর ক্ষমতা কিমান পাহরিলে শত শত জতাধারী নানত ফকির দাস রূপে বর্তি আছে মোর অনুগ্রহে মহেশ্বর পশুপতি ফুলপানি কৈলাসপতি তুচ্ছ তুচ্ছ অতি দক্ষর আগত
1: কাবু করেছো পিতা নকরিবা প্রতিনিন্দা ভার্যার আগত নকরিবা মোক উত্তেজিত স্বামী মোর জগৎ পালক স্বামী মোর মহেশ্বর ত্রিভুবনের শ্রেষ্ঠ চূড়ামণি তেও মোর আরাধ্য দেবতা
2: নাথ সৌয়া মহাযজ্ঞর হোমাগ্নের পবিত্র সুগন্ধে যজ্ঞভূমি পুণ্যভূমি করে তীর্থস্থান তার মাঝে নিন্দা ক্রোধ কটুবাক্য নশুভে অকনো
0: নীতি বাক্যর নাই প্রয়োজন সোয়া সোয়া হবে সদূরর পুষ্প কাননর রত্ন খচিত আসনত বহি আছে রজা মহারাজা দেবতা মানব আর রাক্ষস কিন্নর অমূল্য রত্নহার আর কিংখাপ বেশভূষা সজ্জিত সেই অভ্যাগত সকলের সন্মুখত সর্পধারী জতাধারী ত্রিশূল দম্বরুধারী বলিয়া শিবর স্থিতির কল্পনাও কি যে অসহ্যর যদি আহি ভঙুয়াই দিব খোঁজে জামাতার পরিচয় লাজতেই শির নত হব
1: পিতা
0: শিব হল কামুক পিশাচ শিব হল লম্পট যোগী
1: পিতা নোয়ারো আর মই নোয়ারো কহিব স্বামী নিন্দা সহ্য রক্ষী হে মহাযজ্ঞর সবে পুরোহিত নির্বাপিত হোক যজ্ঞর হোমাগ্নি ধূলিষ্যাত হোক দাম্ভিক দক্ষরাজর অহংকার বন্ধ হোক মন্ত্রপাত ত্রিজগতে চাওক আজি সতীর মহিমা হে পিতা দক্ষরাজ মাতি আনা আনা মাতি অদূরর পুষ্প কানন।

0: বিলাস বিহার করা নিমন্ত্রিত মহামান্য অতিথি হব। চাই লোক শিব কোন, কোন তেওঁর সতী পত্নী আর কোন এই দক্ষরাজ মহা অহংকারী।
1: আয় আয় কোষ সম্বরণ কর আয়। বাসামর মই তো বুঝিছো তোর বুকুর পুরনি, মোর মুখলে চাই নজলাবি ক্রোধর অগণি।
2: ওরে সকল মহাযজ্ঞর পূর্ণাহতির ন্যায় আর ক্ষণ মন্ত্র ধ্বনিরে মুখরিত হও কে সৌদি।
3: ওম স্বাহা,
4: হা হা মহাদেব,
3: স্বাহা
4: হা মহাদেব,
3: জয়
4: শিবশম্ভ,
3: জয়
4: শিবশম্ভ,
3: জয় শিবশম্ভ।
2: সেনাপতি, বিপ্রসকল, অতিথি সকল আর রাজ্যের সমস্ত প্রজা সকল, শিবর পালিত এই ভঙুয়া উন্মাদ তরক তুরন্ত করে দিয়া রাজ্যর বাহির।
0: শুনাহে দক্ষরাজ, পিতা বলি আর মই নোয়ারো মাতিব। হে দাম্ভিক রজা, উচ্চ বলি, আর্য বলি, রাজ্যর অধীশ্বর বলি, ক্ষমতার ঐশ্বর্যত মদমত্ত হই, ক্ষণিকর গর্বত গর্বিত হই, পাহরিসা অনিত্যর মায়া। চাই লওয়া, চাই লওয়া এটিবার উন্মাদনার শেষ পরিণতি হব পারে কি যে ভয়ঙ্কর। হে মদগর্বী মহান্ধ দক্ষরাজ, অহংকারে আনিব বিনা।
1: নাথ, যজ্ঞভূমি নকৰিব আতঙ্কৰ ভূমি, নকৰিব প্ৰতিনিন্দা ভাৰ্যাৰ আগত।
5: নাৰায়ণ নাৰায়ণ,
2: যজ্ঞত ঘৃতাহুতি হওক, মন্ত্ৰেৰে মুখৰিত হওক অনন্ত আকাশ, পূর্ণাহুতির মহেন্দ্র ক্ষণ হল সমাগত। শঙ্খধ্বনি হোক, নিনাদিত হোক শঙ্কর পতন।
0: দক্ষরাজ কন্যার বৈধব্য রূপ সাবলৈ বুলি অপেক্ষারে আশা ক্ষণ গণি, সতীময় নিজ মহিমারে তোমার এই যজ্ঞভূমি হোক বদ্ধভূমি। বলিয়া ভঙুয়া গণদেবতাক বারম্বার করিছা তাচ্ছিল্য, সেই অপমান নোয়ারু সহিব মই। দেবরু দেব মহাদেবর ক্রোধর উদ্রেক বিচারি দিল মোর সতী দেহ, ইয়াতেই দিলু বিসর্জন। স্বামী মোর ফুলপানি, তোমাকে ধিয়াই ত্যাগিলু দেহ মই দক্ষরি নরক ভূমিত। হে দিগম্বর, হে মহেশ্বর, হে দেবাদিদেব মহাদেব, বিদায় বিদায়।

বাবে সকলো বাধা নেওচি অসমীয়া নারী আগুয়াই যাবলৈ আহ্বান জনাইছে। রাভাদেবর এই চিন্তায় রক্ষণশীল সামাজিক প্রথা আর লিঙ্গ বৈষম্যর বিরুদ্ধে কথা কয়। তেও মতে মহিলা সকলে সমাজত পুরুষের সৈতে সকলে সমান সুযোগ লাভ করিব লাগে। তেওঁ এই চিন্তাত আধুনিক নারীবাদর ধারণা স্পষ্ট। রাভাদেবর রচনাত নারীক সবল প্রতিবাদী আর রাজনৈতিকভাবে অধিক সচেতন ধৈর্যশীল প্রজ্ঞা আর প্রবৃত্ততার প্রতীক হিসাবে প্র

0: খুব গুরুত্বপূর্ণ দিন আজির লিচু উৎসবের কারণে, কারণ খন্তেক সময়ের পিছতেই দুবাইলে এক টন লিচু তেজপুরের সুস্বাদু মঙহাল সুমিষ্ট লিচু দুবাইলে এক্সপোর্ট হব, আর তার খন্তেক সময়ের পিছতেই সিঙ্গাপুরলে 500 কেজি লিচু এক্সপোর্ট হব। সেটা আজির দিন একটা উল্লেখযোগ্য কার্যসূচী। তার সমান্তরালভাবে আজি খাদ্য প্রযুক্তির উপর তেজপুর বিশ্ববিদ্যালয়ের ফুড এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে এখন কর্মশালা অনুষ্ঠিত করেছে, কারণ লিচুরপরা আপনি কালি ইয়াত সকলে প্রত্যক্ষ করেছে যে অকল লিচুয়ে নয়, লিচুরপরা ফুড প্রসেসর জড়িয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী বিস্কুট চিপসকে ধরে আনকি আইসক্রিম ধরনের বস্তু খাদ্য সামগ্রী প্রস্তুত করা হয়েছে। সেই খাদ্য সামগ্রীর উপর ইতিমধ্যে এখন আলোচনা সত্র আরম্ভ হয়েছে, তার পিছতে আন এক টেকনিক্যাল সেশন আরম্ভ হব, আর ইয়ার পিছতে পরবর্তী সময় আজি SSB-র ব্যান্ড আকর্ষণীয় ব্যান্ড আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকব, সামরণী অনুষ্ঠান থাকব, বটা বটান অনুষ্ঠান থাকব, বিশেষক প্রদর্শনী আর বিক্রি কেন্দ্র সমূহ যথেষ্ট রাইজর সমাগম পরিলক্ষিত হয়েছে। আর লিচুক কেন্দ্র করে যে এটা অকল স্থায়ী এই দুমাহতরে লিচু বলে নয়, আসলে লিচুর একটা স্থায়ী লিচুরপর একটা স্থায়ী প্রক্রিয়া যে কেন খাদ্য সামগ্রী কেন আর্থিক স্বাবলম্বিতার পথ প্রশস্ত করব পারি তার দিকটির উপর যথেষ্ট গুরুত্ব দিয়া হয়েছে। আর কালি 10 গৰাকী কৃষককো সম্বর্ধনা জানা হয়েছে লিচুর খেতক, গতি গোটেই আশাব্যঞ্জক একটা প্রক্রিয়া, আমি যথেষ্ট রাইজর সহযোগিতা পাইছো আর আজিও সকল রাইজরের উপস্থিতি আমি কামনা করছি।
1: এইখানে আপনার জানি বিচারিছো প্রচার আর প্রসারের লগতে এই উৎপাদনের ক্ষেত্র, কারণ উৎপাদন লাগবে তেতিয়া রপ্তানি করবা যাব, এই ক্ষেত্রে কেন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসনের তরফ?
0: না, আসলে বিগত সময় সরকারে লিচুর উৎপাদনের কারণে 400 বিঘা মাটির লিচু পুলি রোপণের কারণে যে কৃষি বিভাগে গ্রহণ করেছে, আর কৃষি বিভাগে শোণিতপুর জেলা কৃষি বিভাগে তেজপুরের বিভিন্ন প্রান্তত লিচু রোপণের কারণে ব্যাপক আঁচনি গ্রহণ করেছে। আর নতুন থলুয়া কৃষক লিচুর থলুয়া কৃষক গড়ি তোলার ক্ষেত্রে আসলে গোটে লক্ষ্যটাই আসলে লিচু উৎসবের এই মূল লক্ষ্য, লিচু প্রদর্শনী নহয়, উৎপাদনটা আমি বহাই নিব লাগবে, প্রসার করব লাগবে।
1: ধন্যবাদ জ্ঞাপন করছো, এ আসলে সাধারণ সম্পাদক পঙ্কজ বড় ডাঙরিয়া। ইয়ার পাছতেই খাদ্য প্রযুক্তি আর লিচু শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়, তার পিছতেই লিচু রোপণ আর জিআই সুবিধা সমূহের উপর এখনই কর্মশালা অনুষ্ঠিত হয়। আর অনুষ্ঠানটি অংশগ্রহণ করে তেজপুরের লগতে দাঁতি কাষরিয়া অঞ্চলের লিচুর খেতিয়কসকল লগতে ব্যবসায়ী সকলে। এই অনুষ্ঠানত বহু কেগৰাকী সমল ব্যক্তি আর গবেষকে বক্তব্য প্রদান করে।
2: लेकिन हमारे प्रोडक्ट कहाँ कहाँ दिख रहे हैं? क्या हम एक्सपोर्ट भेजने के लायक हैं? नहीं, क्योंकि हमारे इतने सारे सेक्टर्स की बात करो या किसी इंडस्ट्री की बात करो, हम अनऑर्गेनाइज सेक्टर हैं, हम प्लान्ड नहीं हैं।
3: इतिया की वजह से तेजपुर लीची इज कल्टीवेटेड ओनली इन अराउंड मेबी 200 बीघा, 4000-5000 हमार फ्रूट बियरिंग ऑर्चर्ड आसे लीची प्लांट्स आसे, इतु हमार एरिया अंडर कल्टीवेशन तो बहुत कम, এইটো আমাৰ লিচিটো এক্সপেণ্ড কৰিব লাগিব। ইয়েষ্টাৰডে আমাৰ অনাৰেবল এমএলএছলে ক'লে কি আমি 20,000 লিচি চাপ্লিংছ 10,000 পৰিয়ালক দি পেলাই আমি এৰিয়াটো এক্সপেণ্ড কৰিম, এইটো এটা ধুনীয়া ইনিচিয়েটিভ হ'ব। নাবাৰ্ডৰ ফালৰ পৰাও আমি বহুতখিনি ইনিচিয়েটিভ লৈছোঁ। আমাৰ তেজপুৰ লিচুৰ যিটো জিঅ'গ্ৰাফিকেল এৰিয়া যোনটো আছে, শোণিতপুৰ আৰু বিশ্বনাথ ডিষ্ট্ৰিক্ট, আমাৰ দুটা ডিষ্ট্ৰিক্ট আমাৰ তেজপুৰ লিচুৰ জিঅ'গ্ৰাফিকেল এৰিয়া হয়। আমি বিশ্বনাথ ডিষ্ট্ৰিক্টৰ এটা ট্ৰাইবেল বেল্টত আমি অলমষ্ট 250 পরিয়ালত অরাউন্ড 300 আমি বিঘা তেজপুর লিচি প্লান্টেশন করাইছো। আমার ডিস্ট্রিক্টর এগ্রিকালচার ডিপার্টমেন্টের জড়িয়ে হর্টিকালচার ডিপার্টমেন্টের জড়িয়ে আমার তেজপুরের ওসর অরাউন্ড 200 বিঘা মান এরিয়াত আমি আমার অগ্নিগড় FPCI তেজপুর লিচি এক্সপেনশনের কাম করেছিল যা 2 বছর আগত। তথাপিও এনেকা প্রচেষ্টা আমার আরো প্ল্যানিং করব লাগবে, আর যাতে আমি প্ল্যানিং করে পেলাই এরিয়াটা আমি বড়াব পড়ো তার প্রচেষ্টা আমার লাগবে। নেক্সটটু হল আমার রিনিউয়াল অফ জিআই ট্যাগ অ্যান্ড অথরাইজড ইউজার রেজিস্ট্রেশন। তো আপনাদের জানে আমার তেজপুর লিচুটি 2015 জিআই ট্যাগ পাইছিল আর নিরামেকর উদ্যোগত এই জিআই রেজিস্ট্রেশন হল। জিআই ট্যাগটি 2013 স্টার্ট হয়েছে যেটা আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছিল, আর এই আমার জিআই ট্যাগটি কি হয় আমার 10 ইয়ার্সের কারণে 10 বছরের কারণে একটু ভ্যালিড থাকে, তারপর কি করব লাগে এই আকো রিনিউ করব লাগে। তো এতিয়া আমার জিআই ট্যাগর রিনিউয়াল প্রসেসটা নিরামিকে স্টার্ট করেছে, বাট আরও একটা ডর অ্যাসপেক্ট হল অথরাইজড ইউজার রেজিস্ট্রেশন। অথরাইজড ইউজার কি হয়, আমি একটা

0: নিরামেক এজ এ কাস্টোডিয়ান দেশপুর ডিস্ট্রিক্ট জি আই টেকটো লাভ করেছে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আই পি আর একটর আন্ডারত, বাট এই টেগটো কোনে ইউজ করবো তার একটা লিগাল সার্টিফিকেশন থাকে যেটা আমি অথরাইজড ইউজার বলে কো। আর এই অথরাইজড ইউজার রেজিস্ট্রেশন আমার ইমান বেশি কাম হওয়া নাই এতিয়ার। আমার কিছু ফার্মার যোনে অগ্নিগড় এপিসির জড়িত হয়ে আছে বা কিছু ফার্মার বেলেগ বেলেগ এরিয়াত এপ্লাই করেছে, বাট ম্যাক্সিমাম ফার্মারও এতিয়ার এপ্লাই করা নাই। তো এই আমার করব অথরাইজড ইউজার রেজিস্ট্রেশন, সো দ্যাট আমি যে তেজপুর ডিস্ট্রিক্ট আমি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আই পি আর একটর আন্ডারত আমি একটা লিগাল প্রোটেকশন দিব পারি। আমি যদি জি আই ব্র্যান্ডিংত কিনা আমি তেজপুর ডিস্ট্রিক্ট সেল করব যাও বা তেজপুর লিচি আমি ভ্যালু এডেড প্রোডাক্টস আমি যদি সেল করব যাও, আমি জি আই ব্র্যান্ডিংত সেল করব পারি যেটা আমার একটা অথরাইজড ইউজার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকিব। আমার ফার্মারর থাকিব পারে, প্রসেসরর থাকিব পারে বা এনেকুয়া এপিসিও থাকিব পারে। একটা অথরাইজড ইউজার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট যেটু আমার চ্যালেঞ্জ আছে এই হল ট্রেসেবিলিটি আর অথেন্টিসিটি। আমার ম্যাক্সিমাম আজিকালি আমি তেজপুর ডিস্ট্রিক্ট যা আমি মার্কেটত আমি পাও সেইবিল আমার আনঅর্গানাইজড সেক্টর থ্রু সেল হয়ে আছে, মানে আমার বাহিরের কাস্টমার, আমার দিল্লি বা বম্বের কাস্টমার বা আমার দেশের বাহিরের কাস্টমার কিনি এই যে অথেন্টিক জি আই লিসি হয় না নয় এই কেন গম পাব। তো এই ক্ষেত্র আমার মার্কেট অল্প অর্গানাইজ করবো। আমার নেক্সট পয়েন্টে আছে অর্গানাইজিং দ্য মার্কেট। আমি যদি ফার্মার কালেকটিভস বনাই পেলাই যে আমি এপিসি বা এপিও বনাই আমি তখেতর জড়িয়ে যদি আমি স্টলবিল দিব পারো, আমি তেজপুরত দিব পারো বা দেশের বিভিন্ন ডর ডর শহর যদি দিব পারো, গুয়াহাটি, দিল্লি, বম্বে, তার যদি আমি জি আই ধুনিয়া একটা ব্র্যান্ডিং করে পেলাই আমার গুড়ারর ইনফরমেশন লগতে আমি যদি এই করো আমার তাহলে একটু মার্কেট প্রোটেকশন হবো তেজপুর ডিস্ট্রিক্ট আর মার্কেটটাও অল্প অর্গানাইজ হবো। কারণ কারেন্টলি আমার মার্কেট ডিসঅর্গানাইজড হয়ে আছে, অল্প আনঅর্গানাইজ সেক্টরত আমি কাম করে আছো। লগতে আরও একটা ডর সমস্যা আছে আমার যে তেজপুর লিসির যে অথেন্টিসিটি, আমার যে আমার লিসি প্রজাতি যেবিল আছে যে বোম্বায়া, বিলাতি, বিলাইসি, এই প্রজাতিবিল ইউনিক হয়, আমার দেশের বিভিন্ন বাকি অঞ্চলত নাই, এই কারণে আমি জি আইটি পাই আছো। বাট এই যদি আমার অথেন্টিসিটি মেনটেন করবলিয়া হয় তাহলে আমার কিছু পদক্ষেপ এতিয়ার লব লাগে, যোনখিনি হল আমার যা আমার ম্যাচিওর অর্চার্ডস আছে সেইবিল আমি যদি সার্টিফাই করো আর নার্সারি যেবিল আছে সেইবিল যদি আমি সার্টিফাই করব পারো, এই আমার সার্টিফাইড নার্সারি তারপর যানি পুলি ওলাইছে বা স্যাপলিংস ওলাইছে সেই যদি আমি ট্রেসেবল করব পারো তাহলে আমার এই অথেন্টিসিটি মেনটেন হব। আদারওয়াইজ প্রেজেন্টলি কি হয়ে আছে বাহিরের পর আমার তেজপুর জিওগ্রাফিক্যাল এরিয়ার বাহিরের পর বহুত আমার পুলি ইয়াতে আই আছে অ্যান্ড দ্যাট আর বিন ফলসলি সোল্ড এট জি আই টেক তেজপুর লিচি স্যাপলিংস। তো এই আমার মার্কেট ডিস্টার্ব করব আর আমার কোয়ালিটিটাও আমি মেনটেন করব নয়। আমি যদি তেজপুর লিচির আমি অথেন্টিসিটিটা যদি মেনটেন করব বিচার।
1: তারপিছতে আমি লগ পাইছিলো তেজপুর বিশ্ববিদ্যালয়ের প্রবক্তা তথা গবেষক দেবেন্দ্র কুমার বৰুৱা ডাঙৰীয়াক। তেওঁ তেজপুর লিচু উৎসবৰ বিষয়ে এইদৰে কয়।
2: হয়, এইটো বৰ ডাঙৰ কথা, বৰ ভাল কথা হৈছে। অসম সাধাৰণতে জানা যায় যে আমি চাহৰ খেতি কৰোঁ, কিন্তু চাহৰ বিজনেছটো বা ব্যৱসায়িক হিচাপে চাহটো আমাৰ সাধাৰণ খেতিয়কে, সাধাৰণ অসমীয়া খেতিয়কৰ হাতত নাই। ফল মূলৰ খেতিত বহুত লাভৰ সম্ভাৱনা আছে আৰু দেশ বিদেশত বিশেষকৈ যিবোৰ দেখি আজি উন্নতিৰ পথত গৈছে, খেতিয়কক লৈ পেলাই উন্নতি পথত গৈছে, এনেকুৱা ধৰণৰ যিবোৰ আপোনাৰ প্ৰডাক্ট, এনেকুৱা ধৰণৰ উৎপাদনৰ কথাই ভাবিব লাগিব। লিচু এটা আপোনাৰ চাই যে আমি জানো লিচু সাধাৰণতে কেতিয়াও আমি ভবা নাছিলোঁ যে লিচুৱে বজাৰ দখল কৰিব, আমি ভবা নাছিলোঁ যে বিজু লিচু আমি জাহাজত উঠাই বাহিৰলৈ পঠাব পাৰিম, আৰু এইটো যদি কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে আমাৰ অসমৰ উন্নতিৰ যিটো সপোন এই সপোনটো বাস্তৱত পৰিণত হ'ব পাৰে। লিচু এবিধে ফল আৰু বহুত ফল আছে,
3: আৰ্থিক স্বাৱলম্বী
2: হ'ব পাৰে আৰু স্বাৱলম্বী হোৱাৰ লগতে আমি এটা কথা চাব লাগিব, যিসকলে উৎপাদন কৰে উৎপাদকসকলক যথাযথভাৱে লাভ পাব লাগিব, বেছি লাভ উৎপাদকসকলৰ হাতত থাকিব লাগিব আৰু মধ্যভোগীও পাওক বাৰু, পাব লাগিব, নহ'লে কিয় নিব, কিন্তু উৎপাদকসকলক বঞ্চিত কৰি মধ্যভোগীয়ে লাভ ল'লে নহ'ব, এক নম্বৰ কথা। দুই নম্বৰ কথা স্বাস্থ্য। আজিকালি আটাইতকৈ দরকারি কথাটো হৈছে, শঙ্কার কথাটো হৈছে যে যদি আমি ভালকে সংরক্ষণ নকরো, কারণ লিচু যত উৎপাদন হয় তাতে আমি অকল যদি বিক্রির ব্যবস্থা করো নহব, আমি বজার দখল করবলে বহু

0: মই হেনো ভাউরিয়া।
1: শ্রোতাসকলে দিলীপ চৌধুরীর কণ্ঠর অসমীয়া আধুনিক গীত শুনিছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের। শিল্পীর কণ্ঠ শুনাবলে লওয়া হয়েছে আন এটি গীত, আর তেখেতর সহযোগী শিল্পী কামাল রশিদ আহমেদ।